0: ওটা দেখছিস? নমস্কার।
1: নমস্কার সন্তোষজি, কে ছ তোমার? সব ঠিকঠাক?
0: কি ভন ওটা দেখছিস? পল্লো টুরমা জবরদস্তি ভয় ভনে তোর বিকাশ খবর আয়ো প্রভাবিত মহিলা প্রহরীক জানছু ভেছেন কেটালে ঝুটো আরোপ হো ভ উসলে ছলফল করে ঘটনা টুঙ্গাই দিন পর্য নিবেদন দিয়ে তব ন্যায়িক সমিতি সদস্য
1: বিষয় আমি কি ছলফল করলে জবরদস্তি করেন জস্ত আরোপ ছলফল করিলাপত্র আমি মিলবেন আমার ক্ষেত্র অধিকার ভিতরে পড়েন ক্ষেত্র অধিকার মিচে কাম করি ভোলি আমি নাই পড়ছ হই ফে
0: তুল ছিমেক কুড়া কিন লম্বা হামলে মিলাও হুদিন
1: অহ এস্তো ঘটনা আমি মিলাউন থালে ভনে অপরাধ ঝন বন্ন সক্ছ এস্তা কুরা থা পাউন সাথ প্রহরীল জানকারী গরাউন পর্ছ তর প্রভাবিত ব্যক্তি পরিচয় ভনে গোপ্য নে রাখন পর্ছ জবরদস্তিকরণী জস্তা অপরাধমা মিলমিলাপ হইন উজুরি গরাউ সুরক্ষিত সমাজ কো নির্মাণ গরাউ নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড
0: বিরামী ভো ক্যা হো
2: তিন দিন দেখি দাঁত দুখে হৈরান ভয় নি উপচার গর্ন কাঠমান্ডু নই জানু পর্ছ
0: কতি পীর মানেক কে কো কাঠমান্ডু জানু পর্ছ তেই সল্লেরী বসন্ত বজার মা দাঁত কো সবই সেবা সুবিধা সহিত কো এভারেস্ট ডেন্টাল ক্লিনিক আইসক্যো তো বরু জানুস তেই
2: হো র কে ডেন্টাল রে

0: ও মা, কো বাইরা?
1: মা দিদি সন্তানি ঢুকে হলিস না কি বাবা? এটি রাতে কি নিজে আর কি ঢুকিয়ে ভিতরে এলিস না? লাই রাখো যা
2: মাইলা
1: দাইলে